0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালো ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালো ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনেস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কোঙ্গেন কো আন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: তিমান রসকলাঙ্গে মলায় খতুন ওয়াহি খুরে বিহিন্দু হন্দমা কুরাশ তিয়বে মিহুং আদম গে ফান সজদ কুরাশ দিং ইবলিস মেনুই এ এমে বেখলুন সজদ খুরে বুয়ে এ ইবলিস বি জিনিংগে থেরিনে দিং এ নাগে বেরি রসকলাঙ্গে আমর ফ্লং এ না নুকেমন থেরবিয়ে ফাহে এ ইবলিস আই এ নাগে দরি ফসকোড় তিমন রসকলাঙ্গে ফিয়বা এহি থেরিং খমগা থিয়বা মিহুং হদনি হিয়ে এ উরেনি থিয়বা মিহুন নং হুরি আদু বুনে আনিয়া বেরিন নং হুরি বাদলেগ্গে নুবা খমায়ে
1: দিবেহি এফ এম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি